শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনবাই আকাশবাণীর সহযোগ নিন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হিন যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। শুনিবা বর্তমান কার্যক্রমের পরবর্তী ভক্তিগীত কপিল বলিন গাই সে সদা সর্বদা, কণ্ঠদান করেছেন দিবাকর মহান্তি পুরাতন রচনার।

নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আকাশবাণী রাউরকেলার স্বাস্থ্য ও জীবন কার্যক্রম কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইন এবং উপস্থাপনারে মু সুচিস্মিতা। শ্রোতা বন্ধু, আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রমে রয়েছে আকাশবাণীর নবে বর্ষ সম্পর্কের বার্তা। স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা সচেতনতা হি এইডস ঠারু দূরতা এবং স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা।

0: শ্রোতা বন্ধু, আকাশবাণী নবে বর্ষ পূরণ পরিপ্রেক্ষী এবে রয়েছে এক বার্তা।
1: নমস্কার, মো না খগেশ্বর ওঝা। মু জন প্রাকৃতিক চিকিৎসক এবং যোগ প্রশিক্ষক। আকাশবাণী হচ্ছে যেমনি প্রত্যেক লোক নিঃশ্বাস ন নেই বঞ্চি পে সেমনি প্রত্যেক লোকের হৃদয়ের আকাশবাণী রয়েছে বলে আমি অনুভব করু। বড় সুখর কথা, নবে বর্ষ পূর্তি আসি পৌঁছিছি, তেণু বহুজন হিতায়ক বহুজন সুখায় এটা বাস্তবিক বহুত লোকর সুখ আহু লোক হিতরে আকাশবাণী লাগি রয়েছে। গোটে মানুষ জীবনকু বাহ্য পরিবেশ গোটা সুন্দর পরিবেশ দেওয়া যা যা আবশ্যক সবু ক্ষেত্রগুলো আকাশবাণী ক্রিয়াশীল করছি। আমার সমস্তে খুশি আমার অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী নবে বর্ষ পূরণ করেছি, এথিপাই আকাশবাণীকে আমি হৃদয়ের সহিত অভিনন্দন জ্ঞাপন করছি।

0: শ্রোতা বন্ধু, এইচআইভি ভূতাণু জনিত স্বাস্থ্য সমস্যা হেউছি এইডস। এই এইডস কু প্রতিরোধ করিবা পাই বা এইচআইভি ভূতাণু কু রোকিবা পাই টিকার আবশ্যকতা রহিছে। সারা বিশ্বরে এথিপাই গবেষণা জারি রহিথিলে মধ্য এপর্যন্ত এহার সফল টিকা উদ্ভাবিত হইপারি নাহিঁ। তেবে গবেষক মানুষ এ দিগরে উৎসাহিত করিবা লক্ষ্যরে প্রতিবর্ষ মে মাস 18 তারিখরে বিশ্ব এইডস টিকা দিবস বা এইচআইভি টিকা সচেতনতা দিবস পালিত হয়ে আসুছি। এই পরিপ্রেক্ষীরে স্বাস্থ্য সম্পর্কিত আলোচনার বিষয় রয়েছে সচেতনতা হি এইডস ঠারু দূরতা। এ বিষয়ে আলোচনা করিবা পাই আম সহিত অছন্তি রাউরকেলা সরকারি চিকিৎসালয় স্থিত আইসিটিসি কেন্দ্রর পরামর্শদাত্রী পুষ্পারাণী মিশ্র। ম্যাডাম নমস্কার।
1: নমস্কার,
0: স্বাগত করছু আপনাদের স্বাস্থ্য ও জীবন কার্যক্রমকে।
1: ধন্যবাদ।
0: তবে ম্যাডাম, বিশ্ব এইডস টিকা দিবস বা এইচআইভি টিকা সচেতনতা দিবস প্রতিবর্ষ মে মাস 18 তারিখে পালিত হয়ে থাকে, এই দিবস পালনের উদ্দেশ্য সম্পর্কে কিছু কহবে?
1: বিশ্ব এইডস দিবস আমি প্রত্যেক বর্ষ ডিসেম্বর 1 তারিখে পালন করছু। এবং ইয়ে হল বিশ্ব এইডস প্রতিষেধক টিকার দিবস, এহা প্রত্যেক বর্ষ মে 18 তারিখ দিন পালন করা যাচ্ছে। 1997 মসিহা যেতবে মোরগান স্টেট ইউনিভার্সিটির ফংশন চালা, সেতবে বিল ক্লিন্টন তা উপরে ভাষণ দেই এই মে 18 কু ডিক্লার করেছিলেন। তা পর বর্ষ ঠারু মানে 1998 মসিহা ঠারু আমি এই দিবস কু বিশ্ব এইডস ভ্যাকসিন ডে ভাবে পালন করে আসুছু, এবং প্রতি বর্ষ এহা পালন করা যাচ্ছে। কাহিকি পালন করা যাচ্ছে না, ইয়ার অনেক কারণ রয়েছে। আমি জানিছন্তি যে এপর্যন্ত এইডস এইচআইভি ভূতাণুর ভ্যাকসিন বাহারি নাহি বা প্রতিষেধক টিকা বাহারি নাহি, কিন্তু আমি কহুছু সচেতন রহিলে আমকু এইচআইভি আসিব নাহি। তো এহা সত কথা, কিন্তু এহা পালন করিবার উদ্দেশ্য হলা আমি প্রত্যেক যেকি এই দিগরে কার্য করুছি তাকে উৎসাহিত করিবা, এবং যেমানে এই ভ্যাকসিন উপরে গবেষণা করছন্তি তাঙ্কু আমি উৎসাহিত করিবা। আমি জানিবা যে এইটা টু প্রমোট এন্ড কন্টিনিউইং অর্জেন্ট নিড ফর এ ভ্যাকসিন টু প্রিভেন্ট এইচআইভি এইডস, এহা বহুত জরুরি যে এহা ভ্যাকসিন আমাকে দরকার। দেখন্তু করোনা আসিলা তা পাই মধ্যে ভ্যাকসিন বাহারিলা, কিন্তু এইচআইভি পাই এপর্যন্ত বাহারি নাহি। কাইকি না, এই এইচআইভি ভাইরাস সবুবেলে তার আকার এবং তার ইয়ে চেঞ্জ আনুছি, তাকে বাহার করিবা কু গবেষক মানুষ কষ্ট হচ্ছে। সবু দিগরে সমস্তে এতে লাগিছন্তি, কিন্তু বর্তমান পর্যন্ত কোনোসি সাকসেসফুল হই নাহাতি। হোপ ফর দ্য বেস্ট আমি কৌছু 2030 সুদ্ধা আমি পৌঁছি পারিবা। গবেষণারত বৈজ্ঞানিক মানে দিন রাতে চালিছন্তি, কিন্তু আউ গোটে দিগরে দেখিলে এহা প্রিভেন্টেবল, আমি যদি মানিকি চলিবা প্রিভেন্ট করি পারিবা। তেণু আমি প্রতিষেধক বি দেখুছু, কিন্তু আমি কিপরি প্রতিরোধ করে পারিবা সে উপরে আমি বিশেষ ভাবে ধ্যান দেওয়া দরকার। তো প্রতিরোধ পাই আমি বিভিন্ন প্রকার কার্যক্রম করা যাচ্ছে প্রত্যেক স্টেজে, এবং আমি সমস্তে লাগি পড়িবা এহাকু কিপরি প্রতিরোধ করে পারিবা। প্রতিরোধ হি এহার মুখ্য, কাহিকি না আমি যে এইচআইভি এইডস যে দ্বারা বাপুছি তাকে আমি নিজ হাতের প্রতিরোধ করে পারিবার সমর্থতা আমার দেহরে অছি। তো এই দিন আমি পালন করিবার আহুরি গোটে উদ্দেশ্য হলা সচেতনতা কার্যক্রম। কেউ মানে সচেতন হেবে না, আমি কেউ মানুষ এইথে ইনক্লুড করছু প্রত্যেক ভলেন্টিয়র্স, প্রত্যেক কমিউনিটি মেম্বর্স, এবং যে হেলথ প্রফেসনাল মানে বা যে মানে স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করছেন এইচআইভি এইডস কু নেইকি মধ্যে কাজ করছেন, তা সঙ্গে সঙ্গে যে বৈজ্ঞানিক মানে দীর্ঘ বর্ষ হলা করে আসুছেন এবং আগকু করিবে সেই মানুষ প্রোৎসাহন দেবা পাই আমি এই দিবসটি কু পালন করুছু। তাহলে কোন হব না, সেমানকু মধ্যে উৎসাহ আসিবে,
0: সেমানে উৎসাহিত হবে,

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। শ্রোতা বন্ধু, অষ্টাঙ্গ যোগ বা যোগাসনরে অন্যতম লোকপ্রিয় প্রকার হেউছি প্রাণায়াম। এহা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখিবারে সহায়ক হইথায়। যোগর জনক ভাবে বিবেচিত মহর্ষি পতঞ্জলিঙ্ক সংজ্ঞা অনুযায়ী প্রাণায়াম হেউছি নিঃশ্বাস প্রশ্বাসর যোগ কলা, যাহা শ্বাসক্রিয়া সম্বন্ধীয় অঙ্গগুড়ি ক্রিয়াশীল করে থাকে। যাহা ফুসফুস এবং শ্বাসক্রিয়ার শুদ্ধ প্রক্রিয়া সহিত মানসিক, শারীরিক, ভাবনাত্মক এবং আচরণগত স্বাস্থ্য পাই মধ্যে লাভদায়ক হয়ে থাকে। প্রাণায়ামে নিঃশ্বাস নেবা এবং প্রশ্বাস ছাড়িবা পাই তিনোটি কার্য আছে। তেবে বিভিন্ন প্রকারর প্রাণায়াম রয়েছে, যাহাকি শরীরকু সুস্থ রাখিবা সহ দীর্ঘায়ু করে থাকে। প্রাণায়ামর নিয়মিত অভ্যাস শ্বাসক্রিয়া পাই অনেক লাভদায়ক হয়ে থাকে। হ্যাঁ শ্রোতা বন্ধু, সতর্কতা, সচেতনতা তথা সাবধানতা হেউছি সবুঠু বড় সুরক্ষা কবচ। এতিকিকু প্রত্যেকে বুঝিপারি নিজের স্বাস্থ্য প্রতি যত্নবান হয়ে পারিলে বিতাই হেব এক স্বাস্থ্যকর জীবন। এইথিলা শ্রোতা বন্ধু আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রম। তেবে আজির অধ্যায়টি আপনাদের কিপরি লাগিলা সে সম্পর্কে মতামত লেখিবাকু জমারু ভুলিবেনি। আমার ঠিকনা স্বাস্থ্য ও জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তেবে শ্রোতা বন্ধু আজি পাই এতিকিরে রহুছু, নমস্কার।

পরবর্তী গীত হলচল কথাচিত্ররও গাইছন্তি উদিত নারায়ণ এবং সুজাতা রচনা সমীর।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচর ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচর।
1: কোন রিমা, ঘরে সোলার লগাই দেল?
2: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
1: চিন্তা নাহি মানে?
2: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যিব।
1: সত্যরে?
2: খালি সেতিকি নুহ অপা, সৌর শক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
4: শ্রোতা বন্ধু, শুনুছন্তি ভক্তি গীতর কার্যক্রম আরতি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। পরবর্তী ভজনটি শুনবা বিজয় কুমার মিশ্রঙ্ক কণ্ঠে পুরাতন রচনার।

জেলা হালচাল রাতে 7:25 কালি শুনবে সুন্দরগড় জেলা সম্পর্কে কিষাণবাণী কার্যক্রম রাতে 7:30 এতে শুনবে লাভজনক তরভুজ ও পনিপরিবা চাষ সম্পর্কে চাষী ঘাসি কিষাণ সাক্ষাৎকার রাতে 8:00 হেলো রাউরকেলা কার্যক্রম রাতে 8:30 সিনে সঙ্গীত কার্যক্রম রাতে 9:15 শুনবে বিবিধ ভারতী কার্যক্রম রাতে 10:00 লোকগীত কার্যক্রমে শুনবে ভাগবত পরিবেশন করছেন গজেন্দ্র প্রসাদ দেব এবং সাথী পরে পরে 10:30 শুনবে রূপক বিন্দুরু সিন্ধু যায় রচনা অশোক কুমার রাউত প্রযোজনা জয় কুমার প্রধান সহযোগিতা শঙ্কর প্রসাদ সাহু এবং কুণাল কুমার প্রধান এছাড়া শ্রোতাবন্ধু আমার আগামীকালী অধিবেশনরে প্রচার ভক্ত কতোটি কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী রাউরকেলা।

0: চাষী ভাই বহন মানে আপন মানকে আপন মানকর শশি বহন আর মঙ্গলু ভাইর জুহার আর স্বাগত আপন মানকে আজির আমার খেত খমার কার্যক্রম মন
1: দাদা কাহি কিন পূর্ভা কালু
0: হই
1: কিতনে কিতে সবু বেমার সেমার মানে আমার অজা বুড়ু মানে দেখি আসিছন ইহাদে আমার সময় আমি দেখুছু ফের আমার আগামী পিঢ়ি সেমানকে বি সেসবু দেখাবার কি মিলবা
0: বিলকুল বিলকুল তো ই যেন বিমারি মানে তো জনসংখ্যা বড়ুছে পরিবেশ খারাপ হচ্ছে আর সে ভিতরে অনেক ই যেন মাইক্রো অর্গানিজম মানে অণুজীব মানে ফের আমার যেন ধরা পৃষ্ঠ থি তাপমাত্রা কে নেই করি বা যেন পরিবেশ কে নেই করি সেমানে জন্মুছ নুয়া নুয়া ভি আর কিছুটা মানে পরিবর্তন হয়ে মানে মডিফাই হয়ে করি ফের আসুছন আর সে মানে আমার শরীর কে যেতেবেলে আঘাত করুছন বা চাবুছন বা অনেক প্রকার যেন প্রসেস হচ্ছে সেইথিরে আমার শরীর ভিতরে আসলে আমকে বিভিন্ন প্রকার বিমারি মানে হেউছে
1: দেখো দাদা এই খবর মানে তো আজকাল যাহা বি শুনবার কে পড়বার কে মিলুছি সে ভিতরে এই কিছুদিন আগরু মোবাইল রে দেখলি গুটে খবর টে যে পানি রে গাধলা বেলে মানে আমার পোখের অছে নয়েদ হেলা এইসব জায়গায় যেতেবেলে আমি গাধুছু সে জায়গায় গাধলা বেলে সেন কিছু গোটে জীবাণুটা অছে যেটা কি আমার দেহ ভিতরকে প্রবেশ করি করে সিধা আমার ব্রেন কে বলি যাচ্ছে আর সেনু মানে আমার বডিটা এতে হিসাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সেথিন মৃত্যু বি হচ্ছে তো কেতে সৎ কেতে মিছ সেটা তো আমি ইহাদে তো নি জানবার হেলে ই যে জলাশয় মানে অছে যেটাকে আমি কহে যে প্রাকৃতিক উৎস সেটা সে জায়গা থেকে আমি খুঁজুছু যে কেবে আমাকে মৌকা মিলবা সেনকে জিমা গাধমা
0: বিলকুল
1: হেলে ইহাদে এমতা সবু শুনবার কে মিলুছে যে সেটা সত হোক কি মিছ হোক ভাববার কে পড়ুছে যে সতে গাধবি কি নি গাধে বলে
0: বিলকুল বিলকুল তো ই যে বিভিন্ন প্রকার সমস্যা মানে স্বাস্থ্য

0: শতকড়া ১৩ ভাগ রহবা বলিকি সূচনাটা রহিছে
1: দাদা
0: হইগা শশি
1: সব সূচনা মানে দৌ দৌ দেখ আমার বৈঠকি সারবার বিল বি আসি পৌঁছি যাইছে বলে এথর আমার ঠিকনাটা কহু আর বৈঠকি কে সার
0: হই যেন ঠিকনা পাই করি আমার চাষী ভাই বহন মানে আমার কার্যক্রম বিষয় মতামত দেই পারমে
1: হই
0: তো আমার ঠিকনা হইছে
1: ক্ষেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
0: আকাশবাণী রাউরকেলা পিন নম্বর ৭৬০৪২
1: বলে চাষী ভাই বহন মানে আপনকর মঙ্গলু দাদা আর শশী বহনকে আজির বৈঠকিনু বিদায় দো
0: জুহার।
2: শ্রোতা বন্ধু শুনুলে ক্ষেত খমার কার্যক্রম শুণুছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্র বর্তমান আসুন আরম্ভ করা হিন্দি চলচ্চিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত প্রথম শুনিবা বাজিগর চলচ্চিত্র কণ্ঠশিল্পী বিনোদ রাঠোড় রচনা রানী মল্লিক সঙ্গীত অনু মল্লিক।